0: And at the top of this hour, we're getting some breaking news. Trouble seems to be mounting for Mamata Banerjee. Dr. Baidyanath Ghosh Dastidar, a psychiatrist and son of TMC MP Kakoli Ghosh Dastidar, has sent a legal notice to former Chief Minister Mamata Banerjee and MPs Saugata Roy, Kalyan Banerjee and Mahua Moitra, as well as former MLA Sonali Guha. Now, he alleges that these leaders made false and defamatory statements about him, thereby damaging his reputation. And Baidyanath Ghosh Dastidar states that he never sought a ticket to contest the election from the Barasat Assembly constituency. He clarified that the claim of him demanding a ticket from the TMC to contest the election is completely false and misleading. He further stated that the allegations made by Sonali Guha, claiming that he, his brother and his mother, Kakoli Ghosh Dastidar, regularly consume alcohol, are entirely baseless and untrue. In fact, he's described these allegations as an attempt to tarnish his personal and professional image. So another TMC versus TMC war is now out in the open. Kakoli Ghosh's son has now sent a legal notice to the TMC leaders, which also includes Mamata Banerjee, and he has alleged false and defamatory statements were made against him and his mother and also his brother. My colleague Tapas Sengupta is now joining us with more details on this. Tapas, trouble is clearly mounting for Mamata Banerjee and also the leaders who are still with Mamata Banerjee, as now Kakoli Ghosh's son has lodged this complaint and in fact has sent a notice to these TMC leaders alleging that defamatory remarks were made against him and his mother.
1: Well, yes, absolutely. Since the Tranmool Congress versus Tranmool Congress war is only escalating by the day, now Kakoli Ghosh Dastidar's son, Dr. Baidyanath Ghosh Dastidar, has sent this notice, and what has been given to understand that he has an unconditional apology and withdrawal of the statement made by the following Tranmool Congress leaders, including Mamata Banerjee. In failing to do that, there will be stern legal action taken against, including defamation against the said Tranmool Congress leaders. And when I spoke to Baidyanath, he made it very clear that the claims that was made earlier that he sought or his mother sought tickets for him to contest the 2026 election, during that period he was at MIT in USA, and there was no chance for him to come back here and contest elections. However, IPAC got in touch with him on multiple occasions and requested him to come back to India for political reasons, which he did not. And henceforth, since he was not there, he never sought a ticket. Why these allegations were put on record by certain Tranmool Congress leaders is the question that he's raising, and following which this legal notice has been sent to the following Tranmool Congress leaders, and failing to comply with that, he clearly mentioned that he would be taking legal course of action, including defamation against the senior leadership of the Tranmool Congress. Back to you.
0: All right, Tapas, thank you for those details. So a legal notice has been sent by Kakoli's son, Baidyanath, to Mamata Banerjee and also the senior leaders of the TMC, the loyalists of Mamata Banerjee. And he has alleged that defamatory remarks were made against him and his mother. And the rebellion within the TMC now appears to be inching towards a full-blown rupture. A crucial day lies ahead in Bengal politics, with the rebel TMC MPs set to meet Bengal Chief Minister Shivendu Adhikari today. The meeting is expected to be a key step in their plans to formally part ways with Mamata Banerjee and chart a new political course. The rebel MPs are going to hold talks with Chief Minister Shivendu Adhikari, following which an important meeting with the Lok Sabha Speaker is also expected on Monday. Meanwhile, the TMC leadership has moved swiftly following a high-level meeting at Mamata Banerjee's residence late last evening. The party announced major organizational changes. Sudeep Bandyopadhyay replaced as North Kolkata Organizational District President by Kunal Ghosh, while Arnab Banerjee took over from Shaini Ghosh as the state Trinamool Youth Congress President. The reshuffle comes amid growing indications that senior MP Sudeep Bandyopadhyay may be gravitating towards the dissident camp. He was seen meeting Union Minister Bhupendra Yadav in Delhi yesterday, accompanied by rebel MP Shatabdi Roy.
2: আজকে জাতীয় কর্মসূচি সমিতিতে আমায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আলিফা আহমেদকে মহিলা
3: কেন চেঁচাচ্ছ ভাই? তাহলে কি বলবো বয়স্ক অর্ণব ব্যানার্জি, তাকে ইউথের প্রেসিডেন্ট করা হয়, মোশাররফ হোসেনকে মাইনরিটি প্রেসিডেন্ট করা হয়েছে, এছাড়া কুণাল ঘোষকে নর্থ ক্যালকাটার প্রেসিডেন্ট করা হয়েছে। আরেকটা হচ্ছে যে এই যে রিসেন্টলি আগুন ধরল তাতে 4,000 ইভিএম মেশিন পুড়ে গিয়েছে।
4: প্রফেসর সৌগত রায়, অনারেবল এমপি এন্ড জ্যোতিপ্রিয় মল্লিক, কহিন জো ডিসকশন হুয়া উসমে পুরা ব্রিফিং জো লিস্ট হ্যায় নয়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কা, ইয়ে সব পুরা পার্টি তৈয়ার করনে কে বাদ পুরা লিস্ট নিউ ইউথ প্রেসিডেন্ট অর্ণব ব্যানার্জি অ্যান্ড উইথ অর্ণব ব্যানার্জি অভি তিন ওর এক কোর কমিটি জায়সা ওর প্রেসিডেন্ট অর্ণব ব্যানার্জি ও লোক কাম করেনগে ওর রিভিউ কে বাদ পুরা কমিটি হোগা ইউথ কংগ্রেস কা ওর কই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নয়া অ্যাপয়েন্টেড হুয়া ওর মহিলা প্রেসিডেন্ট তো এমএলএ আলিফা আহমেদ ডিসিশন পেলেই হো গিয়া থা
5: সেগুলো অনুমোদন লাভ করেছে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির এই বৈঠকে। আর আমরা গতকালই এই রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, তার নাম বলেছিলাম, আলিফা আহমেদ এমএলএ। আজকে যুবর সভাপতি স্টেটের অর্ণব ব্যানার্জি তার হয়েছে এবং সে হয়েছে যুব সভাপতি, এবং ছাত্র তো ইতিমধ্যেই প্রিয়াঙ্কা অধিকারী আমরা বলে দিয়েছিলাম, বাকিগুলো আপনারা জানেন। আর আমাদের পক্ষ থেকে স্পোকসপার্সন কুণাল ঘোষ, তিনি আপনাদের কাছে বাকিটা বলবেন। আর আমি আপনাদের কাছে এটা জানাতে চাই যে কুণাল ঘোষ উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তিনি এই নাম অনুমোদন লাভ করেছেন কার্যকরী কমিটি।
6: এই মিটিং মে ডিসাইড হুয়া উসমে পেলে ক্যা ক্যা জো সুকেন্দু শেখর রায় ওর ওই আমারা আসাম কা সুস্মিতা উনোনে রিজাইন কিয়া হ্যায় সব পোস্ট মে, দো পোস্ট ভেকেন্ট হো গিয়া ওর জো তিন থা ও সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় ওর এক, হ্যাঁ নেই ও ওর এক তিন তিন তিন কো জো লোক উধার চলা গায় ও আলাগ ব্লক বানানা রা হ্যায় উসকো হটা দিয়া হ্যায় ওয়ার্কিং কমিটি সে। আচ্ছা দোনো কো আজ ওয়ার্কিং কমিটি মে অ্যাড কিয়া হ্যায়, এক সৌগত রায় কো অ্যাড কিয়া হ্যায় ওর ও জো জ্যোতিপ্রিয় মল্লিক কো অ্যাড কিয়া হ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় কো চেঞ্জ কর গিয়া দিয়া হ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় কে নিকাল কে সুদীপ বন্দ্যোপাধ্যায় কো জায়গা মে কুণাল ঘোষ কো উসকা প্রেসিডেন্ট বানা গায়া সাইনিং উসকে কাল তো বোল দিয়া ও ও
7: পুরা পশ্চিম বঙ্গাল নে টিএমসি কো রিজেক্ট কর দিয়া, মমতা ব্যানার্জি কো রিজেক্ট কর দিয়া, অভিষেক ব্যানার্জি কো রিজেক্ট কর দিয়া, আর জব কুছ নেই মিল রহা থা জব সত্তা সে হট গয়া তব পাবলিক নে হটা দিয়া, উসকে বাদ ও লোক কিয়া শুরু কিয়া আপনা জো বেচে বুচে এমএলএ সে উনসে সাইন চোরি করনা শুরু কর দিয়া অভিষেক ব্যানার্জি, তো ন্যাচারালি ও ডর রে কি উন লোগা জো জমিন হ্যায় জায়দাদ হ্যায় সব কুছ অগর হড়প লেতা হ্যায় অভিষেক ব্যানার্জি তো উসি ডর সে সব ভাগ যা রহা হ্যায়।

0: And now shifting focus, the rebellion within TMC now appears to be inching towards a full-blown rupture. A crucial day lies ahead in Bengal politics, with the rebel TMC MPs set to meet Bengal Chief Minister Shivendu Adhikari today. The meeting is expected to be a key step in their plans to formally part ways with Mamata Banerjee and chart a new political course. The rebel MPs are going to hold talks with Chief Minister Shivendu Adhikari, following which an important meeting with the Lok Sabha Speaker is also expected on Monday. Meanwhile, the TMC leadership has moved swiftly. Following a high-level meeting at Mamata Banerjee's residence late last evening, the party announced major organizational changes. Sudeep Bandyopadhyay replaced as North Kolkata Organizational District President by Kunal Ghosh, while Arnab Banerjee took over from Shiny Ghosh as State Trinamool Youth Congress President. The reshuffle comes amid growing indications that senior MP Sudeep Bandyopadhyay may be gravitating towards the dissident camp. He was seen meeting Union Minister Bhupendra Yadav in Delhi yesterday, accompanied by rebel MP Shatabdi Roy.
1: অর্ণব ব্যানার্জি তাকে ইউথের প্রেসিডেন্ট করা হয়েছে, মোশাররফ হোসেনকে মাইনরিটি প্রেসিডেন্ট করা হয়েছে, এছাড়া কুণাল ঘোষকে নর্থ ক্যালকাটার প্রেসিডেন্ট করা হয়েছে। আরেকটা হচ্ছে যে এই যে রিসেন্টলি আগুন ধরলো তাতে
2: প্রফেসর সৌগত রায়, অনারেবল এমপি এন্ড জ্যোতিপ্রিয় মল্লিক, কই জো ডিসকশনস হুয়া উসমে পুরা ব্রিফিং জো লিস্ট হ্যায় নয়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কা, ইয়ে সব পুরা পার্টি তৈয়ার করনে কে বাদ পুরা লিস্ট নিউ ইউথ প্রেসিডেন্ট অর্ণব ব্যানার্জি এন্ড উইথ অর্ণব ব্যানার্জি অভি তিন ওর এক কোর কমিটি জায়সা আর প্রেসিডেন্ট অর্ণব ব্যানার্জি ও লোক কাম করেনগে আর রিভিউ কে বাদ পুরা কমিটি হোগা ইউথ কংগ্রেস কা আর কই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নয়া অ্যাপয়েন্টেড হুয়া আর মহিলা প্রেসিডেন্ট তো এমএলএ আলিফা আহমেদ ডিসিশন পহলে হো গিয়া থা।
3: পুরা পশ্চিম বঙ্গাল নে TMC को रिजेक्ट कर दिया, ममता बनर्जी को रिजेक्ट कर दिया, अभिषेक बनर्जी को रिजेक्ट कर दिया, और जब कुछ नहीं मिल रहा था, जब सत्ता से हट गया तब पब्लिक ने हटा दिया। उसके बाद वो लोग क्या शुरू किया, अपना जो बचे बुचे एमएलए है उनसे साइन चोरी करना शुरू कर दिया अभिषेक बनर्जी। तो नेचुरली वो डर रहे कि उन लोगों का जो जमीन है जायदाद है सब कुछ अगर हड़प लेता है अभिषेक बनर्जी, तो इसी डर से सब भाग जा रहा है अभिषेक बनर्जी से।
0: And now shifting focus, the horrifying visuals of the death of a young girl in a freak bungee jumping accident in Brazil have now gone viral on social media. The victim, identified as Maria Eduarda, was carried onto the platform by two men, then shoved from the edge, according to the video of the accident that we're showing you right now. Although the bystanders yelled that she didn't have a rope tied to her, it was too late and the girl plummeted to her death, dropping about 130 feet into a ravine. The incident occurred on the Skeleton Bridge in Limeira in the state of Sao Paulo. Six people connected to the event have been taken into custody.
4: Ai, meu Deus do céu! Gente!
5: Gente, acorda, velho!
6: You are watching India Today.
7: Want to hear something funny? Check out Just for Laughs Radio, your destination for all things comedy. Enjoy non-stop stand-up from your favorite comics, plus the ones you haven't discovered yet. Get your daily dose of laughter on Just for Laughs Radio, now on TuneIn.
8: Look at how to get out of this, how to exit this, and do you think President Trump was misled.
9: Well, I have no grounds to believe that President Trump was misled, because he's a very mature person, a very experienced politician. I don't think anyone from outside can exert any significant influence on him

ইবিমে আরাই এক নর্থ কলকাতা কা সিনিয়র লিডার ভি দিল্লি মে ঘুম রহা হ্যায় কোই নেই হ্যায় বচা সব খতম পুরা খতম ওয়াসা হো গিয়া হ্যায় ইতনা ঘমন ইতনা অত্যাচার পুলিশ কো দেকার আর গুন্ডা কো লেকার এ রাজ্য কো বরবাদ করনে বালা তুষ্টিকরণ ভ্রষ্টাচারী পরিবারবাদী এক শক্তি কো বঙ্গাল কি জনতা কো উখাড় ফেকি হ্যায় সাত সাল এক মহিনে কে অন্দর উনকা পার্টি ভি বরবাদ হো গিয়া হ্যায় जो सनातनी को गाली देता है जो महाकुंभ को मृत्यु कुंभ बोलता है जो राम मंदिर के खिलाफ जुलूस निकलता है वो ये धराधाम में वो ज्यादा दिन तक उनका राज नहीं चलता है।